0: মোটুকো ইকোরা ভিডিও এক্সেস দেওয়া,
1: ল্যাব টেস্ট,
0: ভিটামিন ডি,
1: ভিটামিন বি 12,
0: আয়রন প্রোফাইল
1: র টিএফটি লগায়েকা সম্পূর্ণ ল্যাব পরীক্ষণ।
0: 24 ঘন্টা চিকিৎসক দ্বারা আকস্মিক সেবা উপলব্ধ ছ।
1: অত্যাধুনিক 4D রঙ্গিন মেশিন দ্বারা জিল্লামে পহিলো পটক কলর ডোপলার, কলেজকো ফাইব্রো স্ক্যান র ভিডিও এক্সরে সেবা।
0: হরেক শনিবার কাঠমান্ডুবাট বিশেষজ্ঞ চিকিৎসকক টিম দ্বারা স্বাস্থ্য সেবা সুচারু গরিয়েকো সহর্ষ জানকারী গরাউদছ।
1: থপ জানকারীকা লাগি সম্পর্ক নম্বর 01052283 র 01052563।
0: শহীদ মেমোরিয়াল অস্পতাল, নীলকণ্ঠ নগরপালিকা 3, ধাদিংবেশী, ধাদিং।
2: বাবা বাবা, ম তো আজ স্কুল যান না।
3: ম পনি স্কুল যান না মমি।
4: শুনু ভয়ো, ছোরাছুরি দুবাই জনা স্কুল না জানি রে। মইলে তবল আস্তি নে ভনাই না, ছোরাছুরি কো জোলা চাতিয়েকো ছ, নয়া জোলা লেই দিনু ভনেরা।
5: জোলা চাইয়ে মাত্র ভনেরে হুনছ র? রামরো বলিও ভরপদ্র টিকাও জোলা পাউনে ঠাউ কাই হুনু পরে ধাদিংবেশীমা।
4: কিন না হুনু নে, আমরে ধাদিংবেশী পুছার বাজার এমালে চোক বাট ছ ঘর তলা সলং মালিকা জোলা পসল ছদেই ছনি।
0: হাবি কহা আকর্ষক ডিজাইন কা সুটকেস, লেডিজ ঝোলা, পাইপ কভার, রেইনকোট, বিভিন্ন ব্র্যান্ড কা ছাতা, অর্ডার অনুসার বিভিন্ন স্কুল কলেজ তথা সংস্থা কা ঝোলা হরু অনুভবী গার্মেন্ট মাস্টার দ্বারা আকর্ষক ডিজাইন বাট সিলাইনু কা সাথাই প্রিন্ট সহিত হোলসেল তথা খুদ্র মূল্য মা বিক্রি বিতরণ গরিন্ছ। হামি কহা কিনেকো ঝোলা 50% ছুট মা মরমত গরিনু কা সাথাই পুরানা ঝোলা হরু পনি মরমত গরিন্ছ। সলাং মালিকা ঝোলা পসল, নীলকণ্ঠ নগরপালিকা 3, পুছার বাজার, ধারিং, এমালে চোক বাট সগর তল
6: কাঠমান্ডু জানি বাটোপতি।
0: প্রোপাইটর রাম থাপা মগর। সম্পর্ক মোবাইল নম্বর 98 61 70 45 54,
6: 98 61 97 65 47।
7: কার্যক্রম কো তৈরি তো সবাই সকিও, সাউন্ড সিস্টেম কো লাগি কাহা সম্পর্ক গর্নি হোলা?
8: কাম রুনি সর, হামরে দাদিংবেশীমা রহেকো সত্যদেবী সাউন্ড সিস্টেম সার্ভিসমা সম্পর্ক গর্নি হুনি।
6: সত্যদেবী সাউন্ড সিস্টেম সার্ভিস, নীলকণ্ঠ নগরপালিকা 3, মিলনটোল, ধাদিং।
8: হামি কাহা সভা সম্মেলন মহোৎসব লোসার শুভ বিবাহ প্রতবন্ধ আদি কার্যকো লাগি সাউন্ড সিস্টেম উপলব্ধ গরিন্ছ।
6: সানোদেখি ঠুলঠুলা কার্যক্রমহরুমা গুণস্তরীয় সেবা দিদৈ আইরেকো একমাত্র উৎকৃষ্ট সাউন্ড সিস্টেম সত্যদেবী সাউন্ড সিস্টেম সার্ভিস।
0: প্রোপাইটর মর্নেন ওয়াইবা। সম্পর্ক মোবাইল নম্বর 98 510 97 838 র 98 032 40 723।
6: ভাইকো বিহে পনি আইসক্যো, ভাঞ্জোকো পনি পাস্নি ছ, গরগহন বনাউনে জিম্মা পনি মা আফুলাই দিয়েকো ছ, হইন ভরপর্দো র বিশ্বাসিলো সুনচাদি পসল কাহ হোলা?
8: ল স্টুডিও হরি আর্ট সুনচাদি পসল ভয়েপছি কিকো চিন্তা, ত্যাহা তো হামিলে জস্তো ভন্যো তেস্তেই ডিজাইনকো গরগহনাহরু বনাইন্ছ নি।
6: হাজুর, হামি কাহা আধুনিক ডিজাইনকো আকর্ষক গরগহনা, রানীহার, মঙ্গলসূত্র, তিলহরি, নৌগেড়ি, সিকরি, মুন্দ্রা লগায়ত অর্ডার অনুসার সম্পূর্ণ ডিজাইনকো গরগহনাহরু বনাইন্ছ।
8: স্টুডিও হরি আর্ট সুনচাদি পসল, নীলকণ্ঠ নগরপালিকা 3, 20 বাজার চোক, ধাদিং। প্রোপাইটর হরি কুমার শ্রেষ্ঠ। সম্পর্ক নম্বর 01 520 314 র 98 60 57 21 66।
9: রেডিও বিহানী 97.6 মেগাহার্টজ।